বলো যে জন্না সিংহা সিংনিয়া নে ধর্ম হে তীস দিতে বন্ধ বন্ধ কটায় খোপড়িয়াঁ লোহাইয়াঁ চরখড়িয়াঁ তে চড়ে আরিয়াঁ নাল চড়ায়ে গয়ে গুরদুয়ারিয়াঁ দে সেবা লই কুরবানিয়াঁ কীতিয়াঁ ধর্ম নহীঁ হারিয়াঁ।